সানে সালুরু উড়া শ্যামারে সজনি, উড়া শ্যামারে সজনি, যোধানে সেলা চাপিরো ওম চো, যোধানে সেলা চা।